আজি সকাল 7:10 স্বাস্থ্য সূচনার শুণবে জন্মর 2 বর্ষ পর্যন্ত শিশুর উত্তম পোষণ এ বিষয়ে কহবে ডাক্তার সুশান্ত কুমার বেহেরা। 7:30 পরিবেশ সূচনার শুণবে বায়ু প্রদূষণ ও যানবাহন এ বিষয়ে কহবে ডক্টর সমাপিকা দাস। 7:35 সম্বলপুরী গীতর বিশেষ কার্যক্রম উদিয়াতরা কণ্ঠশিল্পী মনোজ কুমার বুড়া এবং মিনতি পতি, গীতরচনা যুধিষ্ঠির মেহের, সঙ্গীত পরিচালনা প্রভুদত্ত প্রধান। 7:50 রোশন খাঁক কণ্ঠে সুগম সঙ্গীত শুণবে। 8:30 সম্বলপুরী গীত কণ্ঠশিল্পী তরুলতা সুনানী এবং দয়ানিধি বেহেরা। 8:45 সুগম সঙ্গীত কণ্ঠশিল্পী রাজা রথ এবং শুভ্রা নায়ক। 9:00 অনুরোধে ওড়িয়া কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধ। 11:05 শুণবে সম্বলপুরী গীত কণ্ঠশিল্পী জয়লাল বুডেক, উষারাণী বারিক, পঙ্কজ জয়পুরিয়া, থবির সাহু এবং নবীন কুমার কুঁয়র। 11:30 হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম খোলা ঝরকা। 12:00 হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম বাতায়ন। 12:30 এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম। 1:05 শুণবে সুগম সঙ্গীত কণ্ঠশিল্পী অসিত কুমার অমান্ত এবং সীমন্তিনী নন্দ। অপরাহ্ন 3:00 কিষান সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষান ভাষার বিশেষ কার্যক্রম মাকা পুপু ঝকা ঝকা। 4:02 কার্যক্রম পুঁ থরে হ্যালো অনুরোধ। 5:02 লোকগীত ক্রমে খঞ্জণী ভজন শুণবে পরিবেশণ সংকীর্তন্য বাঘ এবং সাথী। 5:30 যুববাণীর সংকল্প কার্যক্রমে শুণবে আলোচনা আইএফএস রে ক্যারিয়র আলোচিকা শ্রাবণী কর। 6:10 ওড়িয়া লঘু সঙ্গীত। 6:30 উজ্জ্বল আম দেশ রিলি করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর। রাতে 7:02 সম্বলপুরী আঞ্চলিক সংবাদ। 7:30 কৃষি সংসার কার্যক্রমে চাষী সাক্ষাৎকার ক্রমে অনিল ভুয়েঙ্ক সহিত সাক্ষাৎকার শুণবে। রাতে 8:02 সম্বলপুরী গীত কণ্ঠশিল্পী বীরেন্দ্র নাথ নাগ, প্রতিভারাণী ভুয়ে এবং সন্তোষ কুমার মিশ্র। 8:15 ওড়িয়া ভক্তি সঙ্গীত। 8:30 শাস্ত্র সঙ্গীতরে কণ্ঠসঙ্গীত শুণবে পরিবেশণ উস্তাদ বিলায়ত হুসেন খাঁ, কণ্ঠসঙ্গীতরে সহযোগিতা উস্তাদ ইউনুস হুসেন খাঁ। 9:16 স্পটলাইট কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর। 9:30 সম্বলপুরী নাটক বা রচনা অশোক কুমার বৈদর, নির্দেশনা সুব্রত বৈদর, পরিবেশন করেছেন অবর্ণীগুণা নাট্য সংসদ পদমপুর কলাকার মানে। রাতে 10:30 ওড়িয়া লঘু সঙ্গীত শুণলে আজ প্রচারিত হওয়া কতক কার্যক্রম সম্পর্কের সূচনা আকাশবাণী সম্বলপুর আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্রর।

0: সিআরটি ব্যবহার করুন। বিহনকে বুনবার আগুনু জীবাণুসার যেমতাকি আজোটু ব্যাক্টর আজোস্পিরিলম ফি কেজিকে 50 গ্রাম হিসাবে সানি কিরি ইথি গুলেই কিরি বুনুন। মেকা চাষে ঘাসকে রুকবার লাগি ঘাসর দমন লাগি জমিথি বতর থিবার সময়ান ফি একরকে 6 কেজি 18 টাপ বুনবার 2 দিন ভিতরে ব্যবহার করুন।
1: শুনিলে চাষর হাল। আকাশবাণী সম্বলপুর বর্তমান শুনন্তু পরিবেশ সূচনা। আজ এথিরে বায়ু প্রদূষণ ও যানবাহন বিষয়ে কইছন্তি ডক্টর সমাপিকা দাস।
2: বর্তমান সময়রে বায়ু প্রদূষণ এক সাংঘাতিক পরিস্থিতি সৃষ্টি করেছে। বিশ্ব বায়ু গুণবত্তা রিপোর্ট 2023 অনুসারে বিশ্বর সর্বাধিক 100টি প্রদূষিত সহর মধ্যে ভারতের 83টি সহর রয়েছে। রাজধানী নূয়াদিল্লী সমেত দেশের বিভিন্ন মহানগরগুলিকে বায়ু প্রদূষণ অতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। নূয়াদিল্লীরে গত জানুয়ারী মাসরে বায়ু গুণবত্তা সূচী বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 700 অতিক্রম করা ফলরে জনজীবন অস্তব্যস্ত হয়ে পড়েছিল। প্রতিবর্ষ বায়ু প্রদূষণ জনিত কারণরু ভারতের প্রায় 2 নিয়ুত লোক বিভিন্ন রোগের আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পড়ুবার জনাপড়ুছি। দ্রুত জনসংখ্যা সাঙ্গক যানবাহনগুড়িকর সংখ্যা বৃদ্ধি, শিল্প প্রসার, জঙ্গল ধ্বংস, জীবাশ্ম ইন্ধনর মাত্রাধিক ব্যবহার ফলরে সহরাঞ্চলরে বায়ু প্রদূষণ অধিক হয়ে থাকে। ভারতরে মোটর গাড়ির ব্যবহার বৃদ্ধি পাওয়ার বায়ু প্রদূষণ বহুত মাত্রার বৃদ্ধি পাওছি। মহানগরী দিল্লির ঘটুবা বায়ু প্রদূষণর 51% যানবাহন তথা পরিবহন ক্ষেত্রর হেউছি। সমগ্র দেশরে বায়ু প্রদূষণর 20-30% পর্যন্ত পরিবহন ক্ষেত্রর হয়ে থাকে। ভারতীয় সহরগুড়িকরে ভাসমান সূক্ষ্মকণিকা PM25 ও PM10 উৎসর্জনর 20-30% ও নাইট্রোজেন অক্সাইড সমূহ উৎসর্জনর 36% পরিবহন ক্ষেত্রর আসি থাকে। সেইপরি পরিবহন ক্ষেত্রর বিপুল পরিমাণর কার্বন মনোক্সাইড নির্গত হয়ে থাকে, যা প্রদূষণর কারণ হুয়ে। ভারতরে প্রতিবর্ষ মোটর গাড়ি বিক্রি বহুত মাত্রার বৃদ্ধি পাওছি। গত 2020-21 মসিহারে ভারতরে যানবাহনর সংখ্যা 1 কোটি অধিক থিলা বেলে 2024-25 মসিহারে এহা বড়ি 2 কোটি অধিক হয়ে যাইছি। এথিরু জনাপড়ুছে যে ভারতরে যানবাহন সংখ্যা কেতে অধিক। এই ক্রমরে 1991 মসিহারে পেট্রোল চালিত যান ও 1992 মসিহারে ডিজেল চালিত যানগুড়িক পাই নিগমন মানক লাগু করা যাইথিলা। এহাপরে পরে পেট্রোল চালিত যানগুড়িকরে ক্যাটালিটিক কনভর্টর মান বাধ্যতামূলক করাগলা। বজাররে সিসা রহিত পেট্রোল উপলব্ধ করাগলা। দেশরে যানবাহন জনিত বায়ু প্রদূষণকু হ্রাস করিবা পাই 2020 মসিহা এপ্রিল 1 তারিখরু দেশব্যাপী নিগমন মানক BS6 কার্যকারী করা যাইছি। পূর্বরু যানবাহনগুড়িকরে কার্যকারী BS4 মানক ব্যবস্থায় প্রতি কিলোমিটর পিছা এক ডিজেল চালিত কার উৎসর্জনরে 500 মিলিগ্রাম কার্বন মনোক্সাইড, 250 মিলিগ্রাম নাইট্রোজেন অক্সাইড ও 25 মাইক্রোগ্রাম PM2.5 রহিবাকু অনুমতি প্রদান করা যাইথিলা। মাত্র নিগমন মানক BS6 অনুসারে প্রতি কিলোমিটর পিছা ডিজেল চালিত কার নিগমনরে 500 মিলিগ্রাম কার্বন মনোক্সাইড, 80 মিলিগ্রাম নাইট্রোজেন অক্সাইড ও 5 মাইক্রোগ্রাম PM2.5 রহুছি। সেইপরি BS4 নিগমন মানকরে প্রতি কিলোমিটর পিছা এক পেট্রোল চালিত কাররে 1 গ্রাম কার্বন মনোক্সাইড, 80 মিলিগ্রাম নাইট্রোজেন অক্সাইড রহিবার প্রাবধান থিলা। তেবে BS6 নিগমন মানক অনুসারে প্রতি কিলোমিটর পিছা এক কারর উৎসর্জনরে 1 গ্রাম কার্বন মনোক্সাইড, 6 মিলিগ্রাম নাইট্রোজেন অক্সাইড এবং 4

শ্রোতাবন্ধু নমস্কার, স্বাগত আপনার আজ অনুরোধে ওড়িয়া কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রমক উপস্থাপনের মু সঙ্গীতা সাহু, বৈষয়িক সহযোগিতা জ্যোতিপ্রকাশ মিশ্র এবং প্রকাশ ছত্রিয়া। আপনার আপনার মনপসন্দর ওড়িয়া গীত শুণবা আমার কার্যক্রমক বর্তমান ফোন করতু। আমার টেলিফোন নম্বর দ্বয় যোগে 0663241231 এবং 0663241240।

0: করি মন পছন্দ গীত শুনি নুন সাগে মুই বি শুনুছে আমার কার্যক্রম কে ফোন করে থাকুন আপনার ধন্যবাদ আজ্ঞা
1: নমস্কার
0: নমস্কার আজ্ঞা।

0: হ্যালো, আকাশমণি সম্বলপুর। হ্যালো, অনুরোধ কার্যক্রম।
1: হ্যালো ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার আজ্ঞা, নমস্কার। আমার কার্যক্রমকে আপনার স্বাগত। কুহন্তু, আজ কার্যক্রমের কেউ গীত শুনবে? নিশ্চয় নিশ্চয়, আমার শ্রোতা মানে অপেক্ষা করছেন। আমার কেউ শ্রোতা কল করছেন তাঁর মনপছন্দ গীত শুনবা পাই, প্রথমে পরিচয় দিন্তু, নিজ বিষয়ে কুহন্তু, নিজ অঞ্চলর পানিপাগ বিষয়ে বি কুহন্তু, তাপরে গীত কথা বি কুহন্তু। আজ্ঞা আজ্ঞা, কহুন আজ্ঞা। আমি সমলাই পাখে আজ্ঞা প্রার্থনা করমু কি বর্ষা জলদি জলদি হো, আউ চাষী ভাই মানকর লাগি শুভ সম্বাদ নি করি আসু কহি করি। কহুন আজ কার্যক্রম থেকে কেন গীত শুনবে?
1: আজ গীত শুনবা রঙিলা টোকা, আউ গীত হলা সজনী সজনী ওতে মোর আন ভুল বুঝি বুলি।
0: আজ্ঞা আজ্ঞা, গীতর বোল ভুল লাগসি কি গায়ক গায়িকা মানকর স্বর লাগি কহি করি গীত শুনুছন?
1: গীত আমি ভুল লাগছে, গায়ক গায়িকার মানকর স্বর বি বহুত ভালো লাগছে। গীত গাইছেন বাবুল সুপ্রিয় ও অঞ্জলি মিত্র।
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, আপনকর মন পছন্দ গীত হেনতা হেলে আজ্ঞা শুনি পকুন। নিশ্চয় নিশ্চয় আজ্ঞা, কাহাকে সমর্পিত করবে না কোন?
1: মনোজ পটেল, চিত্রসেন সর, ক্ষমা সাগর সাহু, সীমাঞ্চল সর, নীলাকার রণা, ভূষণ গহির, তারপর আমার এনে করমসানি সাহু, সুমন সাহু।

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর, হ্যালো, অনুরোধ কার্যক্রম। নমস্কার, পরিচয় দেউন আজ্ঞা। আজ্ঞা, কার্যক্রমকে আপনার স্বাগত। কহুন, আজকা কেন গীত শুনবে? ঠিক আছে আজ্ঞা, আজি তো আমার আপন শেষ শ্রোতা আন শুনি পকুন আপনার মন পছন্দর গীত আর কার্যক্রমকে ফোন করেন, ধন্যবাদ আজ্ঞা। হ্যাঁ নমস্কার আজ্ঞা, কহুন, সময় সরি যাচ্ছে আজ্ঞা। আজ্ঞা সময় নাই, আজ্ঞা বিলকুল সময় নাই আজ্ঞা। আপনার যাহাকে বি কহুছন কার্যক্রম মাধ্যমে সে শুনুবে নিশ্চয়, তাঁর সাথে শুনি পকুন আজ্ঞা। আজ্ঞা, কার্যক্রমকে ফোন করে ধন্যবাদ আজ্ঞা, নমস্কার।
1: নমস্কার।

0: শ্রোতা বন্ধু, আমার দেশর লাখ লাখ লোক আঁখ নাই পাই করি আমার এই সুন্দর সংসারকে দেখি নাই পারবার। চক্ষুদান খালি মরলা উত্রু হি করা যায়সি। বয়স, লিঙ্গ কি যেন জাতি ধর্মর লোক হেলে ভিল চক্ষুদান করিপারবে। চশমা পিঁধুথিবার লোক, মতিয়া বিন্দু কি কেহনি প্রকার আঁখ অপরেশন করিথিবার লোক ভিল চক্ষুদান করিপারবে। চক্ষুদান লাগি খালি সুস্থ স্বচ্ছ পটল হি দরকার আয়। মৃত্যুর ছ ঘণ্টা ভিতরে আঁখ সংগৃহীত হবার বহুত জরুরি আয়। মৃত্যু পরে ঘরের লোক পাশর চক্ষু ব্যাঙ্ককে যেতে জলদি হওয়া সূচনা দেবার কথা। সূচনা পাইলা সাঙ্গে সাঙ্গে চক্ষু ব্যাঙ্কর ডাক্তর মৃত লোকর ঘরকে যাই করি মাত্র 20-30 মিনিট ভিতরে চক্ষু আনি আসিতিসন। মৃত লোক তাঙ্কর বঞ্চিথিবার সময়ানু চক্ষুদান লাগি কেহনি নিষ্পত্তি নাই নেইথিলে ভিল তাঙ্কর পরিবারর লোক চাহিলে চক্ষুদান করিপারবে।
1: ইহাদে শুনমা আশিকি 2 সিনেমার আর গোটে গীত। গীতকে গাইছন শ্রেয়া ঘোষাল, লেখিছন অঙ্কিত তিওয়ারি, সঙ্গীত সজাইছন সন্দীপ নাথ।

শ্রোতাবন্ধু আসুন জানমা চক্ষুর যতন বাবদে কেতেটা কথা। ছুয়া জন্ম হেবার সাগে সাগে ছুয়ার কেহিনি জন্ম নু অসুবিধা লে কি কেহিনি জন্মগত সমস্যা নজর আইলে সাগে সাগে ডাক্তর পরামর্শ করুন। কম উজালা থি কি শুই করি নাই পড়ুন, অধিকা সময়াতক পড়লে মঝি মঝিন আয়েক বন্ধ করে বিশ্রাম নেবার কথা। অধিকা সময়াতক টিভি কম্পিউটর কি মোবাইল ব্যবহার কলে দৃষ্টিশক্তি উপরে খারাপ প্রভাব পড়ছে। গৃহিণী মানে রাঁধবার সময়ান গ্যাস হিটর স্টোভ ব্যবহার কলা সময়ানে সাবধান হলে আয়েককে বহুত বিপদ নু রক্ষা করে পারবে। ভিটামিন এ অভাব নু বহুত ছুয়া কম বয়স নু দেখবার শক্তি হরাসন। ভিটামিন এ থিবার খাদ্য ছুয়া মানুষ আর গর্ভবতী মহিলা মানুষ খাইবার কে দেবার কথা।

শ্রোতা বন্ধু, অরিজিৎ সিংকর মধুর কণ্ঠে শুনমা ছিছোরে সিনেমার গোটে গীত লিখিছেন অমিতাভ ভট্টাচার্য, সঙ্গীত সাজাইছেন প্রীতম।

শ্রোতা বন্ধু, আমি বর্তমান এক ভার্চুয়াল তথা অনলাইন যুগরে বাস করুছু। সমস্ত তথ্য ডিজিটাল হেলানি, প্রত্যেক কার্য কম্পিউটর এবং মোবাইল সাহায্যে করা যাচ্ছে। আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যকে ইন্টারনেট মাধ্যমে অন্য মানুষ দেউছু। এই তথ্যগুড়ি কতক লোক বেআইন ভাবে ইন্টারনেট ব্যবহার করে অ্যাক্সেস করছেন। এই অপরাধিক কার্যকলাপকে সাইবর অপরাধ কুহযায়। সাইবর অপরাধ হচ্ছে এক অপরাধিক কার্যকলাপ যা কি এক কম্পিউটর সিস্টম, এক নেটওয়ার্ক কিংবা নেটওয়ার্ক উপকরণ ব্যবহার করে করা যাই থাকে। এই অপরাধী মানে হ্যাকিং, ভাইরাস আটাক, মালওয়্যার আটাক, ফিশিং ইত্যাদি বিভিন্ন কৌশল ব্যবহার করে অন্য কম্পিউটরকে টার্গেট করা এক কম্পিউটর সিস্টম কিংবা ডিভাইস ব্যবহার করতে। এহা জনে ব্যক্তি, ব্যক্তিগত সম্পত্তি, এক সংগঠন কিংবা সরকার বিরুদ্ধে, সমাজ বিরুদ্ধে বিপুল প্রভাব পকাইবা সহ আর্থিক ক্ষতি মধ্য ঘটাই থাকে। বড়ুতবা টেকনোলজি সহ অপরাধ মধ্যে বৃদ্ধি পাচ্ছে। আমি কিছু সাধারণ পদক্ষেপ গ্রহণ করে অপরাধরু নিজকে সুরক্ষিত রাখিপারিবা। ও কোন থি কথাচিত্রর এই গীতটি গাই।

গীতু তামেন জিকাত পারকাচার তসিল টপু আউ তামহে দল হেলে ইন্নান্তা মাক্কাপুপু ঝকাঝকা কার্যক্রম বন ইসানিয়ত জুহার তা ইন্নান্তা মাক্কাপুপু ঝকাঝকা কার্যক্রম বন ইসান মুঞ্জত ফের খায় জেতেরিন জুহার।

0: নমস্কার শ্রোতা বন্ধু, অনুরোধরে ওড়িয়া কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধকু আপনমানকু স্বাগত। আজর কার্যক্রমকু উপস্থাপন করুছি মু সঙ্গীতা সাহু, বৈষয়িক সহযোগিতা জ্যোতিপ্রকাশ মিশ্র এবং প্রকাশ ছত্রিয়া। আপনমানে আপনমানকর মনপসন্দর ওড়িয়া কথাচিত্র গীত শুনিবা পাই আম কার্যক্রমকু 9টা-10টা মধ্যে ফোন করন্তু। আম কেন্দ্রর টেলিফোন নম্বর দেয়া হচ্ছে 0663-241-231, 0663-241-240। হ্যালো আকাশবাণী সম্বলপুর, হ্যালো অনুরোধ কার্যক্রম।
1: হ্যাঁ নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, পরিচয় দিন তো আজ্ঞা।
1: বিজয়পুর ব্লক জালপালি বরগড় জেলার।
0: আজ্ঞা আজ্ঞা, আপনার অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আমার কার্যক্রমকু। আজির আমার প্রথম শ্রোতা আপন, কুহন্তু আজ কার্যক্রমরে কেউ গীত শুনিবে?
1: ফিল্মর না হলা অনুরাগ ওর যে গীত হলা বয়ারে বায়া বলম ওরিয়া আটা গেন আছে।
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, আও কুহন্তু গীতটি আপনকু এতে কাহিকি ভাল লাগে?
1: সেটা মতে বহুত বড়িয়া লাগে, এটা আমার আগর গীত মানে টি আমার ভাল লাগে, পুরোনাটা মানে শুনবার লাগে।
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা,
1: আর আমার এই গীতটা যেন বজার করে বড়িয়া লাগছে।
0: আজ্ঞা, আও কুহন্তু আমার আও কেউ কেউ কার্যক্রম আপন শুনুচন্তে?
1: হ্যাঁ সবু কার্যক্রম তো ভাল লাগছে, আর মুই বিশেষ করে ধন্যবাদ দেমি আমার আকাশবাণী সম্বলপুর সমস্ত কর্মকর্তা যে শীতল ষষ্ঠীর লাইভ প্রোগ্রাম যেন করে সেটা বহুত বড়িয়া হয়েছিল, নিরবচ্ছিন্ন ভাবে পুরা মূল শ্রেষ্ঠ ভাল করে শোনা যাই, সেথিলে মুই আর থরে ধন্যবাদ দেবি আমার টেকনিক্যাল টিমকু।
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, আপন মানকর পছন্দ লাগি আউ আম পশ্চিম ওড়িশার এতে বড় গণপর্ব, নিশ্চিত ভাবে তার আমি ধারা বিবরণী সিধাসলক শুনেছু।

0: হ্যালো, আকাশমণি সম্বলপুর, হ্যালো, অনুরোধ কার্যক্রম।
1: হ্যালো নানি, জোহার।
0: জোহার, নমস্কার ম্যাডাম, প্রথমে পরিচয় দিন তো আপনার।
1: মুই কুমারী দীক্ষা গোপাল, আমার গাঁ সিনাপড়া, পোস্ট হচ্ছে পড়লা, থানা ধর্মগড়, জেলা কলাহান্ডি নু কহুছে নানি।
0: আপনাকে আমার কার্যক্রমকে স্বাগত। আপন আমার আজির দ্বিতীয় শ্রোতা, কহন্তু আজি আমার কার্যক্রমরে কিউ গীত শুনিবে?
1: মুই তো মো আখির তারার টাইটেল সং শুনমি নানি।
0: আচ্ছা, এই গীত আপনাকে কাহি

0: হ্যালো, আকাশমণি সম্বলপুর। হ্যালো, অনুরোধ কার্যক্রম।
1: হ্যালো ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার আজ্ঞা, নমস্কার। আমার কার্যক্রমকে আপনার স্বাগত। কুহন্তু, আজ কার্যক্রমের কেউ গীত শুনবে? নিশ্চয় নিশ্চয়। আমার শ্রোতা মানে অপেক্ষা করছেন। আমার কেউ শ্রোতা কল করছেন তাঁর মনপসন্দর গীত শুণবা? প্রথমে পরিচয় দিও, নিজ বিষয়ে কুহন্তু, নিজ অঞ্চলর পাণিপাগ বিষয়ে বি কুহন্তু, তাপরে গীত কথা বি কুহন্তু। আমি সমলাই পাখে আজ্ঞা প্রার্থনা করমু কি বর্ষা জলদি জলদি হো, আউ চাষী ভাই মানকর লাগি শুভ সম্বাদ নি করি আসু কহি করি। কহুন আজ কার্যক্রম থেকে কেন গীত শুনবে?
1: আজ গীত শুনবা রঙিলা টোকা, আউ গীত হল সজনি সজনি ওতে মোর আর ভুল বুঝি বুনি।
0: আজ্ঞা আজ্ঞা, গীতর বোল ভুল লাগসি কি গায়ক গায়িকা মানকর?

0: হ্যালো, আকাশমণি সম্বলপুর, হ্যালো, অনুরোধ কার্যক্রম। নমস্কার, পরিচয় দেউন আজ্ঞা। আজ্ঞা, কার্যক্রমকে আপনার স্বাগত। কহুন আজকা কেন গীত শুনবে? ঠিক আছে আজ্ঞা, আজি তো আমার আপন শেষ শ্রোতা আন শুনি পকুন আপনার মন পছন্দর গীত আর কার্যক্রমকে ফোন করে ধন্যবাদ আজ্ঞা। হ্যাঁ নমস্কার আজ্ঞা, কহুন, সময় সরি যাচ্ছে আজ্ঞা। আজ্ঞা সময় নাই, আজ্ঞা বিলকুল সময় নাই না আজ্ঞা। আপন যাহাকু বি কহুছন কার্যক্রম মাধ্যমে সেমানে শুনুথিবে নিশ্চয়, তাঙ্কর সে শুনি পকুন আজ্ঞা। আজ্ঞা, কার্যক্রমকে ফোন করিথিবানো ধন্যবাদ আজ্ঞা। নমস্কার,
1: নমস্কার, নমস্কার।

0: हेलो अनुरोध आपण मानको मन पसंद कथाचित्र गीतर कार्यक्रम हेलो अनुरोध
1: শুনুলে অনুরোধে ওড়িয়া কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হেলো অনুরোধর পুনঃ প্রসারণ পুঁ থে হেলো অনুরোধ আকাশবাণী সম্বলপুর শুণন্তু সম্বলপুরী মুখ্য সংবাদ
2: আকাশবাণী সম্বলপুর মুখিয়া খবর সঙ্গে মুই বন্দিতা মিশ্র সামুদ্রিক বাণিজ্যর সুরক্ষা জোরদার প্রগতি রাস্তা কহিলেন মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারকর জনকল্যাণকারী যোজনার সফলতা বিষয় থি ভুবনেশ্বর সাংবাদিক সম্মিলনী থি তথ্য রখলে কেন্দ্রমন্ত্রী রাম

শ্রোতাবন্ধু, কেবে কেবে এমিতি কিছু স্বর শুণবাক মিলে যা গীত সরিযা পরে মন ভিতরে বহুত সময় ধরে রহিযায়। পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুরঙ্কর স্বর লা সেইপরি এক স্বর। ভারতীয় সঙ্গীত জগতর এমিতি জনে মহান ব্যক্তিত্ব যাঙ্ক নাম শুণিলে শাস্ত্রীয় সঙ্গীতর এক স্বর্ণিম অধ্যায় আখি আগরে ভাসি উঠে। তাঙ্ক গায়নরে থিলা সাধনার গভীরতা, ভাবনার মাধুর্য ও ভারতীয় সঙ্গীতর আত্মা। 1897 মসিহা জুন মাস 24 তারিখরে জন্মগ্রহণ করেছিলে। ছোটবেলুরু আর্থিক অসুবিধার সম্মুখীন হয়েছিলে মধ্যে সে সঙ্গীত প্রতি নিজের ভালো পাইবাকু কেবে বি ছাড়ি নথিলে। তাঙ্কর অবদান পাই সে পদ্মশ্রী এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ভলি সম্মানরে সম্মানিত হয়েছিলে। তেবে শ্রোতাবন্ধু, পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুরঙ্কর জন্মদিবসরে আমি তাঙ্কু শ্রদ্ধাঞ্জলি জনাউছু। তেবে চলন্তু শুনিবা আউ গোটে গীত, কথাচিত্র বোর্ডর টু, কণ্ঠ সোনু নিগম, গীত মনোজ মুন্টাসির, সঙ্গীত মিথুন।

শ্রোতা বন্ধু, এই সুন্দর গীতটি সহ আজির কার্যক্রমকে এইটি রাখি বিদায় নেছি। উপস্থাপনায় মু আপনার সাথী সরিতা মিশ্র। নমস্কার।

শ্রোতা বন্ধু, স্বচ্ছতা হি হেউচি সুস্থ ও সুন্দর জীবনর মূল আধার। যেউঠারে স্বচ্ছতা রহিথায়, সেঠারে স্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি মধ্য রহিথায়। এক স্বচ্ছ পরিবেশ কেবল আম শরীরকু সুস্থ রখে না, বরং আম মনকু মধ্য প্রফুল্লিত রখিথায়। আম দেশের স্বচ্ছতা প্রতি সচেতনতা বড়াইবা পাই আম প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি এই

0: শ্রোতা বন্ধু আজমার ডেরি নকরি আসন্তু আজির আমার এই উজ্জ্বল আম দেশ কার্যক্রমের স্বচ্ছ পরিবেশ সুন্দর ভবিষ্যৎ বিষয়ে আহরি অনেক কিছু বিশেষ কথা জাণিবা আজির আমার অতিথিঙ্ক ঠারু।
1: নমস্কার শ্রোতা বন্ধু, মোর না তুষারবালা ত্রিপাঠী, মু জনে যোগ প্রশিক্ষিকা ও গৃহিণী। আজির আলোচনার বিষয়বস্তু স্বচ্ছ পরিবেশ সুন্দর ভবিষ্যৎ। স্বচ্ছ অর্থাৎ নির্মল, সফা। সফা মনটিয়ে সবুবেলে সুন্দর কথাটিয়ে চিন্তা করে থাকে, সফা ঘরটিয়ে মনকু প্রসন্ন রখে, সফা শরীরটিয়ে আমকু অনেক রোগঠ দূরেই রখে। সেমিতি স্বচ্ছ পরিবেশটিয়ে হি ইয়ে সৃষ্টিকু বঞ্চাই রখে। পরিবেশ কহিলে আমি বুঝিবা আম চারিপাখর বায়ু, জল, মাটি, গছপত্র ও অসংখ্য জীবজন্তু, কীটপতঙ্গ আদি। এ সমস্তে প্রকৃতির অঙ্গ এবং মনুষ্য সভ্যতা পাই উপহার। এহাকু হি আধার করি সুস্থ সুন্দর সৃষ্টির সর্জনা ও পরিচালনা হইথায়। মানবর স্বাস্থ্য, বাস্তবিক সুখ সমৃদ্ধি পাই স্বচ্ছ পরিবেশটিয়ে অত্যন্ত আবশ্যক। কিন্তু সবুঠু চালাক প্রাণী মানিষ তার অসীম লালসাকু চরিতার্থ করিবা পাই প্রকৃতির এই অঙ্গগুড়িকরে যদি ক্ষতি করে তেবে পরিবেশর সন্তুলন বিগিড়ি যিব। আউ সুখ সমৃদ্ধি আলরে সৃষ্টিটি বিনাশ আড়কু হি গতি করিব। মানিষ ক্ষণিক সুখ পাই দীর্ঘস্থায়ী সুন্দর ভবিষ্যতটির সম্ভাবনাকু হরাই দেব সিনা। তেণু মানিষ হি একমাত্র প্রাণী যে সচেতন হলে স্বচ্ছ পরিবেশ ও সুন্দর ভবিষ্যতটিয়ে গড়ি পারিব। শুদ্ধ পানি ও পবন পাই আমকু পরিবেশকু সফা রাখিবাকু হি হেব। সমুদ্র, নদী ও নালর জলকু কলকারখানা ও ঘরোই আবর্জনা তথা প্লাস্টিক ঠারু মুক্ত করিবাকু হেব। প্রাকৃতিক সন্তুলন পাই বৃক্ষ রোপণ হেবা খুব জরুরি। বৃক্ষ ছেদন মধ্যে বন্ধ হেবা উচিত। ঘর ভিতর ও আখপাখ অলিয়া আবর্জনাকু গোটিয়ে স্থানরে জমা করিকি রাখিবা উচিত। 2014 মসিহা অক্টোবর 2 তারিখ ঠারু সরকারঙ্কর যেউ স্বচ্ছ ভারত অভিযান আরম্ভ হইতিলা তা আজি পর্যন্ত কার্যকারী হই চালিছি। ঘর ঘর বুলি অলিয়া আবর্জনা একাঠি করা হই উপযুক্ত প্রণালীরে তার বিনিযোগ হেউছি। সেথিরে আমি সমস্তে সহযোগ করিবা উচিত। সরকার গ্রাম এবং শহরর আবর্জনা কাঢিবা পাই সার্বজনীন শৌচালয় করিছন্তি এবং স্থান স্থানরে কচড়া দানিমান রাখিছন্তি। মাত্র আমার কর্তব্য হেউছি শৌচালয়কু সফা রাখিবা। সার্বজনীন শৌচালয়কু যদি আমি ব্যবহার করুছন্তি তাহলে ঠিক ভাবরে ব্যবহার করিবা, তাকু সফা রাখিবা। আউ ঘরু বা আখপাখরু আমার চারিপাখরু ময়লাকু নেইকিরি যেউঠি গোটিয়ে স্থানরে কচড়া দানি রাখা হয়েছি সেইটি রাখিবা, তাহাই হেউছি আমরি দায়িত্ব। জল এবং বিদ্যুৎর অপচয় বন্ধ করিবা। ব্যবহার্য জিনিসর দরকার ঠারু অধিক সংগ্রহ করিবা নাহি। প্লাস্টিক ব্যবহার কমাই দেবা, কপড়া ব্যাগ ব্যবহার করিবা। এসবু আমি নিজে আচরণ করিবা এবং অন্যমানকু মধ্যে সচেতন করাইবা। আউ গোটিয়ে জরুরি কথা হলা, মেলা মহোৎসব এবং বিভিন্ন পূজা পার্বণ অবসরের

0: শ্রোতা বন্ধু, শুনিলে তো স্বচ্ছ পরিবেশ সুন্দর ভবিষ্যত বিষয়ে কেতে গুড়িয়ে বিশেষ কথা। হ্যাঁ, আম সমস্ত জীবনের স্বচ্ছতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এক স্বচ্ছ পরিবেশ কেবল আমাকে রোগমুক্ত রাখে না, বরং আম চিন্তাধারা, জীবনশৈলী এবং সমাজকে মধ্যে উন্নত করে থাকে। আজ আমি যে পরিবেশের বাস করুছু তাহার সুরক্ষা ও স্বচ্ছতা রক্ষা করা আম সমস্ত কর্তব্য। তেণু আসন্তু আমি সমস্তে মিশি এই সংকল্প নেবা যে স্বচ্ছতা কেবল এক দিনর কার্যক্রম ভাবরে নুহে, বরং দৈনন্দিন জীবনর এক অভ্যাস ভাবরে গ্রহণ করিবা, কারণ আজির স্বচ্ছ পদক্ষেপ হি আসন্তকালীর সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতর ভিত্তি স্থাপন করিব। সেথিপাইঁ কুহাযাউছি সুস্থ পরিবেশ সুন্দর ভবিষ্যৎ। তেবে শ্রোতা বন্ধু, এই সুন্দর বার্তা সহ মু আজির এই কার্যক্রমকু এইটি রাখুছি। নমস্কার।
1: শুণুলে আকাশবাণী রাউরকেলা কেন্দ্র প্রস্তুত উজ্জ্বল আম দেশ। এখন প্রযোজনা করে বসন্ত কুমার স্বাইঁ, উপস্থাপনায় সৌম্যশ্রী মহান্তি।

0: এবং জীবনজ্যোতি সমন্বিত নিশামুক্ত ও থইতান কেন্দ্র আনুকূল্যে নিশামুক্ত ভারত অভিযান ও বিকশিত ভারত সম্পর্কিত এক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়ে যাই। এতে নিশা সেবনের অপকারিতা এবং নিশামুক্ত সমাজ গঠন উপরে অতিথি মানে আলোকপাত করে। কেন্দ্রাপড়া সর্কিট হাউসঠারে আজ ওড়িশা রাজ্য মহিলা কমিশন পক্ষর এক শিবির আদালত অনুষ্ঠিত হয়ে যাই। কমিশন অধ্যক্ষ শোভনা মহান্তি অধ্যক্ষতায় অনুষ্ঠিত শিবিরের মোট 36টি মামলা মধ্যে 31টির শুনানি হয়েছে। মহিলা কমিশন সদস্য প্রতিভা শতপথী, কল্পনা মল্লিক এবং কাউন্সিলর বন্দনা মহান্তি প্রমুখ উপস্থিত লে। ভোটর তালিকা স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রমে রায়গড়া জেলা উল্লেখনীয় সফলতা হাসল করেছে। জেলার তিনোটি বিধানসভা ক্ষেত্রে মোট 7,14,500 পরিগণনা ফর্ম বণ্টন ও সংগ্রহ করা যাইছি। সেতুরু 100% ডিজিটাইজেসন করাইথিবা বেলে যাঞ্চ কার্য মধ্যে শেষ হয়েছে। জুলাই 5 তারিখরু অগস্ট 4 তারিখ পর্যন্ত দাবি ও আপত্তি দাখল করা যাইপারিব বলে জেলা প্রশাসন পক্ষরু কুহাযাইছে। পুরী শ্রীমন্দিরে আজ জ্যেষ্ঠ শুক্ল দশমী তিথিতে মহাপ্রভুঙ্ রাজেন্দ্রাভিষেক নীতি অনুষ্ঠিত হচ্ছে। সন্ধ্যাধূপ পরে এই স্বতন্ত্র নীতি অনুষ্ঠিত হব। মহাপ্রভুঙ্ চলন্তি প্রতিমা মদন মোহন আজ্ঞামাল প্রাপ্তি পরে ভোগঘর নিকটক বিজে করবে। এই সময় মহাপ্রভু আলট লাগি সহ পণা ভোগ হব। ভোগ বাটঠার বচনিকা সহ পরবর্তী সময় মদন মোহন রথক নিয়াযার পরম্পরা রয়েছে। পরে রথবেড়া পরিক্রমা ও মহাপ্রভু নিকটরে দণ্ড প্রণাম করা। এথর কিছু খবর সংক্ষেপে। কটক জেলার আসন্তা 16 জুলাই মাস 31 তারিখ পর্যন্ত ডায়রিয়া নিরাকরণ অভিযান আরম্ভ হব। এনে জেলা মুখ্য চিকিৎসা ও জনস্বাস্থ্য অধিকারী ডাক্তার পুষ্পিতা মহান্তি সূচনা দিয়েছেন। মালকানগিরি জেলার বিভিন্ন মতদান কেন্দ্রে আজ বুথস্তরীয় অধিকারী ও বুথস্তরীয় এজেন্টমানক নিয়ে এক বৈঠক হয়ে যাই। বৈঠকের স্বতন্ত্র সঘন সংশোধন প্রক্রিয়া উপরে আলোচনা হয়েছিল। মালকানগিরি জেলা পরিষদ সভাগৃহে চলিত মাস শিক্ষা সম্পর্কিত সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। যাজপুর জেলার 14 বর্ষর ঊর্ধ্ব যুবক যুবতী মান সন্তরণ প্রশিক্ষণ আরম্ভ হয়েছে। এতে 10টি ব্লক্রু ছাত্রছাত্রী মানে যোগ দিয়েছেন। পাণিপাগ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সম্পূর্ণ ওড়িশা স্পর্শ করেছে। গত 24 ঘণ্টা মধ্যে রাজ্যের বিভিন্ন স্থানের সামান্য মধ্যম ধরনের বর্ষা হয়ে যাই। ময়ূরভঞ্জের বাজাতলাঠারে 58 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাই। আগামী 24 ঘণ্টা মধ্যে বজ্রপাত সহ বর্ষা হওয়া নিয়ে ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষ বিভিন্ন জেলাকে সতর্ক সূচনা জারি করা যাই। সামুদ্রিক সুরক্ষা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার উপযোগ নিয়ে মুখ্যমন্ত্রীক গুরুত্ব। মুখ্যমন্ত্রীকে সাক্ষাৎ কলে কেন্দ্রমন্ত্রী রামদাস আঠাওয়ালে। সামাজিক কল্যাণ কার্যক্রমক অধিক ব্যাপক করা কেন্দ্র ও রাজ্য মধ্যে সমন্বয় সুদৃঢ় নিয়ে আলোচনা। রাজ্যব্যাপী আরম্ভ হল সহরাঞ্চল জনসম্পর্ক কার্যক্রম। এবং পুরী শ্রীমন্দিরে আজ অনুষ্ঠিত হচ্ছে মহাপ্রভু রাজেন্দ্রাভিষেক নীতি। আঞ্চলিক সংবাদ আজ এতে।
1: শুণতু আজির প্রসঙ্গ।
2: আজির প্রসঙ্গ ব্যবসায় ও সাধারণ জীবনযাত্রাকু সহজ করিব জনবিশ্বাস আইন। আলেখ্য আঞ্চলিক সম্বাদ বিভাগ উপস্থাপনারে মু নীনা সাহু। দেশে সহজ ঢঙ্গে ব্যবসায় এবং সুগম সাধারণ জীবনযাত্রাকে সুব্যবস্থিত করা সরকার আইনগত ব্যবস্থায় ব্যাপক সংস্কার করছেন। সেমধ্য গোটিয়ে হচ্ছে জনবিশ্বাস সংশোধন আইন 2024। রাষ্ট্রপতি অনুমোদন পরে সরকার গেজেট বিজ্ঞপ্তি সহ দেশব্যাপী এই আইন কার্যকারী হয়েছে। ভয়মুক্ত এবং বিশ্বাস আধারিত শাসন ব্যবস্থা প্রবর্তন করা এই আইনর মুখ্য উদ্দেশ্য। বহু বর্ষ ধরে ভারতের এভাবে কেতক আইন রহিতিলা যাহাকি অতি সামান্য প্রক্রিয়াগত ভুলকু ফৌজদারী অপরাধ ভাবে বিবেচনা করুথিলে। এপরিকি অতি সামান্য ভুলর পরিমাণ স্বরূপ মধ্যে নাগরিক তথা ব্যবসায়ীকে ফৌজদারী দণ্ডর সম্মুখীন হওয়াকু পড়ুথিলা। বহু পুরাতন নিয়ামক ব্যবস্থা আধারে আইনরে এভাবে প্রাবধান রহিতিলা। এই আইনগুড়ি সন্তুলিত করা এবং কার্যান্বয়নকু অধিক সুগম করা লক্ষ্য নেই সরকার জনবিশ্ব সংশোধন আইন 2023 কার্যকারী করে। পূর্বর ব্যবস্থাগুড়ির ব্যাপক সমীক্ষা এবং বিচার বিমর্শ পরে এই আইন প্রস্তুত হয়েছিল। এতে মুখ্যতঃ কেন্দ্রীয় আইনগুড়ে সামান্য অপরাধ পাই ফৌজদারী দণ্ডবিধান ব্যবস্থাকে প্রত্যাহার করা। এবেকার সংশোধন 2026 মাধ্যমে এ ক্ষেত্রে সংস্কারকে অধিক ব্যাপক করা।

0: ঘর বুধন তোতে জিয়াবার গে তো মুই চিনছে তোতে মুই সতে মোর বলমি
1: কাঞ্জু চিলে বেনি মনে কাঞ্জ নে কাঞ্জি কাঞ্জ আগো আ তোতে থেকে মুই গেল বলে নেমি আ
0: তুই মতে গেল করবু ঠিক কহুছু পুতা মা হইগর তো মুই তোতে গেল করি নেই পারুছে গরাগ মানকু গেল করি করি তো মোর একদিন গুটে হই যাউছে
1: কাইছে গুটে বামনে আইলে
0: কোনি মোর সুনা পো পরে তুই
1: সুনা পো
0: সুনা পো মানে তো মা মানকর কথা মানছন
1: কেনটা মানছন
0: আউ কাহাকে বানে বলবু হ্যাঁ
2: ফুল এ ফুল ফুলমতি কেন ওজুগা ওনারা দিশবার নাই
1: এম্বা বা
2: হ্যাঁ তুই যে ইনু ঝকে যাওছু মুই যে গুনলেই হয়ে যাওছে হইল আজ তো বড়া সুন্দর দিশছুগা
0: ভিতর কি চালো না বাহারু কাজে সব সারি নেউছ
2: এম্বা কে রে
0: মোর পো এ
2: এটা তো মতে অজনা আছে মুই কানা তোর পহলা কোন আয় হরে ফুলমতি তোর পো নাই হেতা যে মোর পো হেতা কেন ই বড়া
0: যা বেটা যা ফকিরানী কে যা গীত শুনবো
1: গীত শুনবি যাওছে এম্মা ফকিরানী কে যাওছে
2: যা যা যা সুনা পিলা রে
1: যাওছে
0: যা
2: ফের ওঠিলা দেখ তো ফুলমতি মোর কথা মান আশ্রম কে পঠে নেগা
0: মুই খালি হেটা নু হেসে যেনটা তুমি বুঝিছ মুই গুটে মা ভি আয়
1: এ বাবা এ বাবা
2: একে চট কোনে দামি ছয় জন মুতি পোকাগো বেড়া মোর সাথে খেচড় হইছু
1: মোতে বেলা বলুছে মোতে বেলা বলুছে
0: তোতে মনে কলে মানসু নেই কান নেই কান ধন নেই কান
2: মরি যাওছু বা বা বলি করি জীবু মোর সঙ্গে বা গুটে ঘিনি দেবি চল চল মোর সঙ্গে বা বা বলু থা আই শঙ্কন মার গুলে খাও থা চল চল ফুলমতি তুই কে যে তার পছে পছে লমুছু ছিস রে ইনতা মু নাই করবু মনটা ভুতরি যাইছি চল ভিতর কে জিমা হ্যাঁ ফের দেখলা সি আড়কে আলো নাই আসু দেখ তিনে মু যাওছি
0: চলো শুনে ভিতর কে
2: তোর রাত কানা এত কি জলদি সরি যাবার ফুলমতি র র র ডাটি কে ওজে নাসি বেড়ার কাছে

0: শ্বশুর শ্বশুর কেন নাচুছে দেখ তো
1: জবল নাচু নাচু জানুছ মামু
0: এক নম্বর বোন।

0: দাদা, মুই যাইছি নবো বনিয়া বেলহান। হ্যাড়ে তোর ভাইব টাকি থিবা তো?
1: তুই ভি জারি কনহি, তোর মা ফির ডাকবা, মতে ডাকবার কে কি হচ্ছে? ইচ্ছে কি করিয়া
0: মায়ে কি যেন কথা মানে ঘা ঘা কহি নেসু, নসা ফাঁকি যাইছিব।
2: তোতে মুই নি তাকতিব, তোলা একবার দেলি হয়ে গেলে কান্দে পোকাতি।
0: শুনবো দাদা শুন, কেড়েটে বকরা তোর লাগি মন ভিতরে ছাড়ি দিয়েছে যে।
1: হেতির লাগি তো জি ছেব।
0: হো, তমে দুহে জয়ে তাপু তো, মুই যাউছে।
1: যা এ মামু
2: পলোচু।
0: হ্যাঁ,
2: বেলা এলে
0: মতে বেলা বলুচে কানবে। দাদা যাইছি নব,
1: মানে মতে তুই ইনু নাই দেখি।
0: হ্যাঁ হজুর, তোমাকে মুই ইনু নাই দেখি।
1: মতে নাই দেখি, যাউছি।
0: জোহার নানি।
3: জোহার।
0: যাইছি ন নানি, বনিয়া বেল হলান।
3: যা কনহি এ বাবু।
1: যা রে, তোর মা ডাকুছে,
2: যাও যে গো।
3: আ গা জলদি, কেতে রে হলান।
2: যাউছি বউ,
1: যা মুই আউ টিকে জয়ে তাপসি। তা
2: আটি তালে আটি কান্দে, গুলা তালে লানি কান্দে। এমা
3: কান বেটা,
2: মুই মুল মামুনু বলিয়া নাতি টিকে জাগো।
3: চল তো পহলা খাই নেবো করছে।
2: চেবা পোলে কো লাগে গো।
3: ফের সে বা
2: বললে মুই কা কে বা বল মে তিনে গো।
3: মুই তো মা আছে, তোর বা তোর লাগি কান আটকে কর দেতা। চল চল ভিতর কে চল।
2: তোতে সিনা রাত কে রাত ভর মিলি যাউছিল ফুলমতি, হেলে কনে কে থুড়ে বা মিলুছে।

0: କେଁ ହେଲା ଗା, କନେ କାନ୍ଦୁଛି କେନ୍ତା? କି କାଣା କହିଲା କେଁ ରେ ପୁତା, କେଁ ଯେ କାନ୍ଦୁଛୁ? ରହିକି ମୋର ପୁଅ କେ ବେଡ଼ା ବୋଲୁଛ? ମୋର ପୁଅ ତୁମକୁ କାଁ କାଁ କଲା କେଁ ରେ? ତୁମର ମୁହେ ଜୁଏ ଲାଗବା ଯେ ନିକଲ ରହିକି ନାଇଁ କାନ୍ଦ ନାଇଁ କାନ୍ଦ ଧନ ପଲାଲିନ ରାଣୀର ପୁଅ ମାନେ ନାଇଁ କାନ୍ଦ ନାଇଁ ବେଟା ତୁଇ ମୋର ଧନ ମାରିଲି ଆଉ
1: বাঁধি করে নেই
0: যা বেটা যা ফকিরানিকে গীত শুনবু নাচবু যা
1: চপরাশি নগেছিন বসি হবা আজ ফের না ফেরও তো
0: দিদিন ছাড়ি গিয়ে আবো গো হয় গা
1: তোর তো সবুদিন গমা পুনি
2: আশ্রম
1: না তো সবু আড়ে পড়ুছে ফুলমতি বাগির বুপরে মানগর দরদ কে স্বামীজি ছড়া বুঝুছে কিয়ে আজ্ঞা কেনতা চালিছে আশ্রম
2: ভাল চালিছে উপর বাবা দয়ালু এতি মত কিছু অসুবিধা নিয়ে হয়েছে মিশ্রে
1: আজ্ঞা
2: বুঝলো মিশ্রে এই ফুলমতির কপালটা বড়া খরাপ কেন করবা পেট চার আঙুল লাগি এই সবু নাট লগাবার লাগি পড়ুছে তাকে
1: আশ্রম কে নেগলে তো পার পাই যেত আজ্ঞা
2: আয় যে লোক তো ফির আশ্রম কে বদনাম করে নেবে নাই
1: আহ আপন ইনকে আলে
2: ওহো ভল কাম করবার লাগি সব সহবার কে পড়ছি
1: ভল কাম হ সদ হউ আপন দুঃখ সুখ বুঝুন মুই আসি
2: জ জ জ বেলা ঘড়ি দেখি কিরি জিমি বলে স্বামীজি মানন নাই আরে মানকর কিছু কাম নাই নো কে কেন কে গোলা কে কেন কে আলা সব ফালতু ইনকোয়ারি
0: ভিতর কি আসগো
2: বাহু তোমার গোড় হাত থরি গলাল ভিতর কে ঢুকলে ছেটকা নাই খিচিবি হলো সে চপরাশিত গলা সে সাংবাদিক ফেরি হাতে নেই আসে তো
0: কে কেতে বেলে আবা কে ঠিক না সমকর লাই তো ডাডি মেলা কর নিছে ডরুছ কে
2: বুয়া না ডরমি কে মোর ফের তো গুড় ইজ্জত আছে এনু তেনু দেবা ছাপি যে আশ্রম তি ইহা তালা পড়ি যিবা
3: ফির থুরা ঢাপি নুছে গা তুই এনো বসি থা ডাপি নে
2: ইটা সে তোর পুয়ে গেছে
3: তোতে তোতে বা বইলে মতে লিতমি নাই হউ তো
2: কানা কি মতে বা বলবু ফুলমতি ইজত জীবাটা সফা জনা পড়ুছে গা
0: কনহি ফের মানতি গলু
3: কাকে বা বলমি তিলে গো
2: যা তাহাকে বা বলবু যে হবে
0: কেনতা বোঝাইছু ই আইয়া কাম বলবে যা ফকিরানিকে গীত শুনবু নিতিয়া মামু এলে ফের নাচবু
3: যে মু কাক বাবুল মি গো
2: যা বুঝা হার কে যা
3: নিজ
2: যা রে
3: নিজ
2: যা রে
3: নিজ
0: কনে নে মানু
3: মু নিজ
2: দেখ তো কেড়ে লপটা গুটে আজে
3: তুই মুল বাউ এতি লাগিল মতে লিতমি হউচু
2: কে তোর বারে কে তোর বা কে রে তোর বা
3: লি গো লি মা
0: কোনে পিটা আগিয়া
3: বলে গলি গো
0: আউনি পিটা আগিয়া ইদার কেসো তুই তো কথা রে মানু রে ধন
3: মুতি নাই চুতুই এ বকিল বলি গলিলে
2: কাল রে
3: কাল ই মতে পিটল
2: কাজে
3: বা বলি দি
2: কাজে পিটু ছো আগিয়া

0: ফুলমতি যাওছে না মুই ইজত গু আবার কিন কে আমু নাই
1: হেতার কথা গেলে ধরছ কে
0: থাও লো অলগা ব্যবস্থা কর নালে ভুকা মরবু
2: বা বা বলি করি জীবন গুই দেবু বুয়া মলি বুটা নুহে সেরে তাল গছে তুই নাই লপে পারু
1: পলেই গলে কেন ই বেড়া মতে জিনে দেলা কি মরি নে দেলা
2: তুই বে করতে পেলা বলুচ্ছ যা তোতে মুই মালি তুই তন্ন মালিকে বেলা বলুচ্ছ মুই তোর দন্ন মালি লুয়েছে মুই বেলা এ কান্দবু তাম তোর পেট লাগি তার পেট লাগি বেড়া কোকে বেড়া কহিলা বেড়া কে বেড়া বলে কেতে চাসি তুই সিনা জানবু
3: মুই বেলা লুয়েছে মুই দল মালি আয়
2: ধন মালি আও তোর মা তোতে বেড়া কহি নেলা তো তোর পুর্থির ঘুরা বন্ধ হয়ে গলা কান কান যাহা পারুছু কান কান কান
0: আয় ভঞ্জা কাঁদুছে আর দদা কুড়িয়া ভিতরে খঞ্জনি বজাউছে রহ দদা এ দদা দদা
2: কাহেলাব
0: ইয়ারে ভঞ্জা কাঁদুছে আর তুই উস্তে খঞ্জনি বজাউছু তুম নাই পড়া তো এ ভঞ্জা নাই কান নাই কান তো
2: তার মা আজি পন্তে মির্চা লগে নেইথিলা উছি নেলা মুহু ছটকুছে তো হেতকি বেলু
0: কেনতা কথা কইছো
2: উৎপাত হউতুলা তার মা বেড়া কই নেলা
0: থাক মোর ভঞ্জা কাই বেড়া হেতা রে তমে সবে বেড়া বেড়িও এ ভঞ্জা নাই কান তো হরছিনে হরছিনে এ দে দেখ তো গাদি বুড়ি কেনতা আর বিন গাদি বুড়ি কেনতা গাদি বুড়ি কেনতা বিন গাদি বুড়ি কেনতা অতলা রে অতলা রে অতলা রে অতলা তো দেখলো অতলা কিনে
2: উসো জানি চুগা ভা
0: তুই তো শিখেছু দাদা
3: মামু গো
0: হ্যাঁ
3: আজি মত নাই পিকে গো
0: মত পিয়া ছাড়ি নেল না ভঞ্জা
2: মা কি
0: মা হ্যাঁ কাল দেখলি দাদা লোকটে ঘুসরি ঘুসরি কুকুর সাঙ্গে অঠা কলিতি ভাগ মোটা করুছে সেনু ভাবলি মুই কানে হেতার নু অয়ন্তি নেই অছে
2: হয়ে
0: এ দাদা কাম করি তো খাউছে মুই কাজে হিনমনিয়া হেতি নুয়েছে
2: জনম সঙ্গে করমটে মিলছি যে বুঝি পারছি সে জিতি যাছি রে ভাই
0: ঠিক কথা হ্যাঁ দাদা হ্যাঁ এ ভঞ্জা যা ন ঘরকে রাত বনে হেলা নগা
3: মুলমা কান্দুতিব
0: চল তোতে মুই ছাড়ি নেমি
2: যা জাগা ছাড়ি দেবা তোর মামু
3: এ মামু তোতে তোতে মুই বা বইলে লিতমি নাই হউ তো
2: মারি নেলা রে
0: ভঞ্জা মদর সুরে বি তোর মা কে মুই নানি বলছি চল চল কানা কহমি তোতে যে নানি এ নানি এ দে ভঞ্জা যাউছে দেখি কি যিবু রে
3: কান্দুছে বো মুরমা
0: কান্দুছে যা তোর মা আগারে নাচি পকাবু হসি নেবা
3: কেনতা নাচমি
0: ফের ভুলি গলো গাদি বুড়ি কেনতা আর বিন গাদি বুড়ি কেনতা এবা
3: তুই মতে লিতমি নাই ওই তুই মুলবা নুয়েতে
0: যা বো যা
3: গাদি বুলি কেনতা বিন গাদি বুলি কেনতা গাদি বুলি কেনতা
0: দাদা মু যাছি নবো
2: যা মুমে টিকে তাপসি
0: হ্যাঁ
2: রুম রুম লাগুছে
0: হ্যাঁ

0: ফুলমতি, এ ফুলমতি, ফুলমতি,
1: এ আবু
0: কহিলে
1: তুমি বি এমকে আস
0: আপন
1: মই গোটে প্রেস রিপোর্টার
0: সবুদিন আইসি মুই ফুলমতি নিকে
1: কাহাতে পাইছ ইনু
0: যেটা লীনা মিশ্র মধ্যে দেই নাই পারে সেটাই ফুলমতি মধ্যে দিয়েছে।
1: আচ্ছা ইউ আর ফ্রাস্ট্রেটেড, কিন্তু ফুলমতি তোমাকে মন দিয়েছে?
0: তার গোটে বড়েটে মন আছে
1: ফুলমতি দেহি বেশি, তার পেটর ভোককে মেটাবার কি
0: হলে মুই জানিছে দেহি নিকে পৌঁছিবার লাগি মনটা গোটে ডঙ্গায় হলে সবে তাকে সলকে বাহি নাই পারন।
1: তুমি নিজে নিজের উপরে বদলা নেউছ ইয়ং ম্যান, জানিছ ইমকে হলে তোমাকে কেতবেলে অ্যাডস ফিলাই যা
0: মন তো শান্তি পাউছে।
1: তুমি বর্তমান পহলা পাঁচে গোড় রখিছ, টিপিকে যাবার আগর গোড় খসরি গলে গুলগুলা অতীত গোটেকে ধরি করি পস্তাব খালি।
0: প্লিজ মতো আর গোড় নাই করুন তো, ঈশ্বরে আও বি ঘটনা আছে আপনার লাগি।
1: তোমার পাখে যেন দিন পয়সা সরি যা ফুলমতি বি তোমাকে ঠকি নেবা, তারপরে
0: যাহা হেসি হবা। ফুলমতি, এ ফুলমতি, ফুলমতি
2: তুমি ফিরিছ বাবু, এষ্টানো নে আবো
0: তুই কউছু
2: ইনু মনর দরদ নে মিলে যে পয়সা দলা সে মোর মনর লেখে দেহ কর ন যায়। তুমি ফিরিছ বাবু
0: সবু শুনি নেইছু, হেলে কেতে লোক ফেরাবু? ই সাংবাদিক তো ইজত র পটাসি নে ধরে দেবা, তোর অন্ধারে চাউল তো রুকি নেই দিয়ে। ঠিক আছে, ই শহরে কাল ফুলমতি মানকর দোকান আছে
3: বলে গলা চুয়া ত্যাগ মুই যে বাদ্য বলি কলি কত উঠি কলি পলে আছে এম হে বি তানকে বাকু দি আতি দিলা কে গো
2: জানো যে সুই বুঝে
3: দৌচে এটা কি আছি না গো বা নুয়েছে ও মতে কবে লিটমি না হয়ে মতে ওয়েন দিচ্ছু বলছি গো।
1: ফুলমতি নে শহে টঙ্কা নাই নৌ, কেতেটা জাগানু সত কহবারকে পড়ছি যেনটা কি উঁঝা লোক নোকসান করেছি, আর ই পেটর কলবলকে মনাবারকে পাপকে ভি পুইন করবারকে পড়ছি। নে নে মুই তো নিকে আও কেভে নে আসে
2: মনর দাম মোর পাখি নাই না বাবু মুই কেন যে শহে টাকা নেমি
1: নাই নে মুই যাউছে তোর নিকে আও কেভে নে আসে তোতে নেই করি কানা দুই ধাড়ি লেখি দেলে বি লোক সেটা কথা নিয়ে বাগির পড়ি নেবে হলে তোর কানা ফায়দা হবা সতে মুই যাউছে
2: আগিয়া
3: হেটা কেন বাটে বাজ গো আগো আ তুতে গেল বলি বলি তুই নামি গেলি কাঁদুতি

0: মজা চখেই দেমি, যা ফেরে আমি তাহা জানি করি। তার সৌ কে মুই দেখুছে
1: মাগি খিয়ার কেস নাই, ইখজনি ইখজনি আও কাহা লাগে বজামি, সবু সৌক তো ছড়ে নেলা বেড়া, সবু নাতা টুটেই নেলা, আখির থর লাগে তোতে বজে বজে পটে।

0: মানা নাই বনাব ব কিহে নাই মাননব আরে তুই যে নু নাই মানবা তো আও কে মানবা এ নানি কিয়ে অছে তো আও লম্বা চৌড়া নাই কর দে ভঞ্জা কে মরি গাড়ি তে জুগরাই দে জোর খনি নাই করে ঢাপি আমি
1: নাই নাই মোর কোনে কে ছাড়ি নাই দে মুই ছাড়ি নাই দে মোর ধরা মালিকে
0: কুকুর ছুয়াটে নাই মরি যাইন যে তোরি গাড়ি থি লদি নেই করি ফিকি নেবু যাইতে এ ফুলমতি মতে পাতি চড়ে নে এনিতিয়া তুই মতে কড় কড় করে কাটি নে হেলে হেলে কোনে গে কোনে গে তুই হে গাড়ি থি লদি নাই যে
2: নানি কেড়ে না তাতে পেলু যাবো দাদা ভিতর কে যা যাবো কোনেই তোর খন্দে নাই যিবা তো আউ কাহার খন্দে যিবা
1: ছুইবু নাই মোর ফগে লিখলই নু
0: যাহা পারুচু থুকি নে মোর মুহে কন্ধের বাহি ক্রিয়েছিলি মোর মুহে বেদরা বেদরা থুকি নেলু ইছেন ইছেন তোর দাদা হে ক্রিয়াইছে রে বহে বঞ্জা কে মোর কন্দে লদি দে বহে বঞ্জা কে মোর কন্দে লদি দে
2: নাইকা নাইকা নানি কেনতা হাতে মহাপুরু দেলা যে কাহা লোভে পুচি না হেলা দাদা খন্দে জুগরে আলো ভঞ্জাকে নেই যা নেই যা জোর খড়কে
1: কনহি কনহি রে মোঠরা মতে ভিতর সাইয়ে লমে নে রে
2: নানি তুই ভাইতে পাইলু পড়েতে কথা হয় হেলে বাবা বলি করি মরি গলা পচে বাটে নাই পাই পারলা নজকে পৌঁছলা আগ্রু নলিয়া শুকি গলা দাদা নেই যা নেই যা ভঞ্জাকে দেখ নেই কন্দা বুতাকে আর কান্দলে পার পকেই পকেই নচে নেব গাদি বুড়ি খেনতা আর বিন গাদি বুড়ি খেনতা
3: Ha ha ha ha!